শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। আজ সূর্যোদয়ে ভোর 5:23 হয়ে 19 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 5:44 হয়ে 39 সেকেন্ডে, স্টুডিওর ঘড়িতে এখন 5:57 হয়ে 31 সেকেন্ড।

0: We will launch the campaign at Rudraksh Convention Center in the presence of Chief Minister Yogi Adityanath. The campaign will be conducted throughout the month of September in Anganwadi centers, schools, panchayats and homes across the country with community participation. This year, the theme of National Nutrition Month is Our Anganwadis, Our Responsibility. Uttar Pradesh government has enhanced the honorarium for Anganwadi workers and helpers. State government has issued an order in this regard. As per the order, an additional increase of 4,000 rupees per month has been made in the state share of Anganwadi workers and 2,000 rupees per month in the state share of helpers. Following this revision, Anganwadi workers will receive a total honorarium of 12,000 rupees per month, while helpers will receive 6,000 rupees per month. Defence Minister Rajnath Singh has said that India will always stand firmly with Sri Lanka in times of crisis, underlining that the relationship between the two countries is based on shared history, culture and faith. Mr. Singh arrived in Colombo yesterday on his maiden three-day visit to hold talks with Sri Lanka's top leadership. He made the remarks during an interaction with the Indian diaspora. He said both nations share close cultural and civilizational ties, which have provided a strong foundation for the growth of the bilateral relationship. Chief of the Naval Staff Admiral Krishna Swaminathan will be on an official visit to Australia and New Zealand beginning today. During the visit, Admiral Swaminathan will hold bilateral discussions with the senior leadership of the Royal Australian Navy and engage with senior Australian defence leadership. He will also visit key operational and training establishments and interact with personnel of the Royal New Zealand Navy and officers undergoing professional military education. In New Zealand, the Chief of the Naval Staff will hold discussions with the senior leadership of the Royal New Zealand Navy and engage with senior New Zealand defence leadership. The engagements will focus on further strengthening operational interaction, information sharing, training and professional exchanges between the two navies. Indian para-archers will be in the hunt for multiple medals at the World Archery Para Series in Ahmedabad today as they compete in several gold and bronze medal matches across different events. In the para-recurve mixed team gold medal match, India's Bhavna and Harvinder Singh will take on China's Liang Qirong and Xie Lei in the final. And that is the end of this news bulletin.
1: Akashvani Kolkata Sanchoyita Prachar Tarangir প্রথম অধিবেশনের অনুষ্ঠান শুনছেন 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্জে। এখন জানিয়ে দেব আজকের অনুষ্ঠান সূচি। প্রথমে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 সুভদ্র সঙ্গীত শুনবেন সারেঙ্গি শিল্পী পণ্ডিত রামনারায়ণ। 6:25 রবীন্দ্রসঙ্গীতে অনুভা বন্দ্যোপাধ্যায়। 6:35 ধারাবাহিক রামচরিত মানুষের 228তম পর্ব। 6:45 সঙ্গীতা চৌধুরীর কণ্ঠে ভজন। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় শ্বেতা হাজরা। রাগ প্রধান গানে টুকটুক ভট্টাচার্য সকাল 8:30। 8:45 আধুনিক গানে সুপর্ণা সরকার বন্দ্যোপাধ্যায়। রসধারা সুচিস্মিতা ঝায়ের সঙ্গে সকাল 9:10, 10:15 অঞ্জুমান সঙ্গে সুফিয়া শিরিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 12:00 সুরভি, উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। 12:20 ও 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সঙ্গে অভিরূপা ভাদুরী। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী প্রবীর ধারা। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 ভজন সঙ্গীতা চৌধুরীর কণ্ঠে। 5:20 উর্বশী সঙ্গে রোশন মুরারকা। 6:10 হিন্দি অনুষ্ঠান, 6:30 গুল গুলশান রোশন মুরারকার সঙ্গে। আধুনিক গানে সুপর্ণা সরকার বন্দ্যোপাধ্যায় 7:10। 7:30 দর্পণ রোশন মুরারকার উপস্থাপনায়। 8:00 ছায়াছবির গান। 8:15 হরাইজান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কিতা সেন। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল ছটায় সুভাষিত, ছটা বেজে পাঁচ মিনিটে সঙ্গীতাঞ্জলি, সাড়ে ছটায় আজকের চাষবাস, কৃষকের উন্নতিতে এফপিও এফপিএল এর ভূমিকা।

ডক্টর সৈকত কুমার সাহা এ বিষয়ে বলেছেন। 6:40 আপনার স্বাস্থ্য, আধুনিক নিউরো সার্জারি এ বিষয়ে বলেছেন ডাক্তার অমিত ঘোষ। 6:45 প্রাত্যহিকী, অমৃতা হালদার রায় এবং অমরেশ মুখোপাধ্যায়ের উপস্থাপনায়। 7:45 রবীন্দ্রসঙ্গীতে অনুভা বন্দ্যোপাধ্যায়। 8:00 জানা অজানা, চিতা নিয়ে চিন্তা এ বিষয়ে বলেছেন ডক্টর অশোককান্তি সান্যাল। আধুনিক গানে সুপর্ণা সরকার বন্দ্যোপাধ্যায়। 8:05 8:20 কথিকা, পরিব্রাজক স্বামী বিবেকানন্দ বলেছেন তরুণ গোস্বামী। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী অনল চট্টোপাধ্যায়। 9:00 গানে গানের প্রথম পর্ব। 9:25 জেলার চিঠি। 9:30 গানে গানের শেষাংশ। 10:00 শর্মিষ্ঠা সরকারের উপস্থাপনায় গানের ভেলা। 11:00 যুববাণীর অনুষ্ঠান তরুণ তুর্কি, উপস্থাপনায় শ্রীপর্ণা পাল ও মল্লিকা চৌধুরী। টুকটুক ভট্টাচার্যের কণ্ঠে নজরুল গীতি গীতি 12:00। 12:15 লোকগীতি, শিল্পী সুনীল ধারা। 12:33 গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন। রক্তাল্পতা কী ও কেন এ বিষয়ে ডাক্তার দীপ্তজিৎ বসাকের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। 1:00 বাংলা ছায়াছবির গান। 1:45 মহিলা মহল, আমার কলম, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা 2:05 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, বুধাদিত্য মুখোপাধ্যায়ের উপস্থাপনায়। 5:30 বিদ্যার্থীদের জন্য, বিষয় একাদশ শ্রেণীর ইতিহাস। আলোচনায় হরিণাভি ডিভিএস হাইস্কুলের শিক্ষক সুখেন্দু জানা, সঙ্গে দুজন ছাত্র। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:15 সাঁওতালি জল জীবন মিশন। 6:38 কৃষি কথার আসর, ছাগল ও ভেড়া পালনে নারী প্রগতি এ বিষয়ে ডক্টর কেশবচন্দ্র ধারার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। পরে গৌণ ফল কখনোই গৌণ নয় এ বিষয়ে ডক্টর কল্যাণ চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 সমীক্ষা, 8:00 আশার কথা, 8:30 আইনি কথা দ্বিতীয় পর্ব, বিষয় জমি সংক্রান্ত আইন। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী অনল চট্টোপাধ্যায়। 9:30 অন্তরঙ্গ বিভূতিভূষণ। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 রবীন্দ্রসঙ্গীত ভাস্কর দাশগুপ্তের কণ্ঠে। 10:45 আধুনিক গানে সুপর্ণা সরকার বন্দ্যোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী তরুণ চট্টোপাধ্যায়। শুনলেন আজ সারাদিনে অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, এখন সুভদ্র সঙ্গীত শুনবেন সারেঙ্গি, শিল্পী পণ্ডিত রামনারায়ণ। প্রথমে যোগিয়া এবং পরে জৌনপুরী রাগে।

প্রথমে যোগিয়া এবং পরে জৌনপুরীর আগে সারেঙ্গি শুনলেন শিল্পী পণ্ডিত রামনারায়ণ। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচারতরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনুভা বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন ধারাবাহিক রামচরিতমানস আজ শুনবেন 228তম পর্ব।

শুনলেন ধারাবাহিক রামচরিতমানস। আজ শুনলেন 228তম পর্ব। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন ভজন, শিল্পী সঙ্গীতা চৌধুরী।

0: সুপ্রভাত বন্ধু, ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7:10 বাজে আর তোমার সঙ্গে সুপ্রভাতের আড্ডা দিতে আমি চলে এসেছি তোমার যুবাণীর বন্ধু শ্বেতা। নতুন একটা দিন অলরেডি শুরু হয়ে গিয়েছে, হয়তো তুমি এই মুহূর্তে চায়ের কাপ হাতে বসে আছো, বা হয়তো সকালের রান্নাবান্না চলছে, কেউ হয়তো অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছো, কেউ স্কুল কলেজের জন্য আবার, বা কেউ বাস ট্রেন এইসব ধরার তাড়ায়। আর এমন একটা ব্যস্ত সকালের মধ্যে তোমাকে আমি একটু নিয়ে যেতে চাই প্রায় 150 বছর পিছনের একটা সময়ে, একটা শহরে, একটা বাড়িতে, আর সেইখানে জন্ম নেওয়া এমন একজন মহিলার কাছে যার জীবনকে শুধুমাত্র একটা শব্দে কিন্তু ব্যাখ্যা করা যায় না। তিনি লেখিকা, তিনি শিক্ষিকা, তিনি সম্পাদক, তিনি সংগঠক, তিনি আবার সমাজকর্মী, তিনি স্বদেশী ভাবনার কর্মী, তিনি নারী শিক্ষার প্রবক্তা, তিনি আবার একসময় আধ্যাত্মিকতার দিকেও ঝুঁকেছেন। আর সবচেয়ে বড় কথা, তিনি এমন একটা সময়ে নিজের রাস্তাটা তৈরি করেছিলেন যখন একজন মেয়ের নিজের রাস্তা তৈরি করাটাই একটা বড় সামাজিক ঘোষণা ছিল। আজকের গল্প সরলা দেবী চৌধুরানীকে নিয়ে। বন্ধু, আজ আমি তোমাকে শুধুমাত্র একটা জীবনী কিন্তু শোনাব না, শুধু ওই তারিখ বলে যাব না, আজ আমরা একটা জীবনকে গল্পের মতন দেখব। কখনো ফিরে যাব জোড়াসাঁকোর বাড়িতে, কখনো যাব মহীশূরে, আবার কখনো কলকাতার স্বদেশী আন্দোলনের উত্তাল একটা সময়ে, কখনো চলে যাব পাঞ্জাবে, দেখব একদল মহিলাকে নিয়ে সংগঠন তৈরি করার চেষ্টা, হাতে কলম, কখনো হাতে দেশীয় কাপড়, আবার কখনো দেখব একজন মানুষ নিজের জীবনের শেষ দিকে নিজের ভিতরের জগতের দিকে ফিরে যাচ্ছে। তাহলে চলো গল্পটা শুরু করার আগে বরং আজকে জেনে নিই আজকের দিনটা ঠিক কী কী কারণে বিশেষ।
1: আজ এই দিনে।

1850 সালে আজকের দিনে আধুনিক হিন্দি সাহিত্যের জনক কবি ও নাট্যকার ভারতেন্দু হরিশ্চন্দ্রের জন্ম হয়। 1872 সালে আজকের দিনে বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী সরলা দেবী চৌধুরানীর জন্ম হয়। 1915 সালে আজকের দিনে বিপ্লবী বাঘাযতীন এবং তার যে সহযোগী যোদ্ধা যারা ছিলেন তারাও যথেষ্ট আহত হন। 1967 সালের আজকের দিনে ভারতীয় অভিনেতা অক্ষয় কুমারের জন্ম হয়। 1968 সালে আজকের দিনে বাঙালি লেখক অশোক বড়ুয়ার মৃত্যু হয়। 1974 সালের আজকের দিনে পরমবীর চক্র খেতাবপ্রাপ্ত কার্গিল যুদ্ধে শহীদ বীর সেনানী বিক্রম বাত্রার জন্ম হয়। এবার চলো ফিরে যাই 150 বছর আগে। আজকের দিনে যেটা বলছিলাম, জোড়াসাঁকোর একটা বাড়িতে 1872 সালের 9ই সেপ্টেম্বর সেইখানে জন্ম হয় সরলা ঘোষালের। তো এইখানে কিন্তু মেন চমকটা ছিল, সাধারণ ব্যাপার হচ্ছে বাবা জানকীনাথ ঘোষাল, মা স্বর্ণকুমারী দেবী। এবার চমকটা জিজ্ঞেস করো কোথায়। চমকটা হলো সরলা দেবীর যে মা, তিনি নিজেই ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। স্বর্ণকুমারী দেবী ছিলেন লেখিকা, আর তিনি ছিলেন কে বলতো, দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা, অর্থাৎ সরলা দেবীর মামা বাড়ি, বুঝতেই পারছো, জোড়াসাঁকোর সে বিখ্যাত ঠাকুর বাড়ি। আর তার আত্মীয়তার সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার মামা। জাস্ট একবার ভাবো বন্ধু, একটা বাড়িতে যদি সাহিত্য, গান, সংস্কৃতি, সমাজচিন্তা, নতুন ভাবনা, এই সব কিছু নিয়ে নিয়মিত আলোচনা হয়, তাহলে সেখানে বড় হতে থাকা একটা শিশুর পৃথিবীটা ঠিক কেমন হতে পারে। হয়তো অন্য অন্য কোনো বাড়িতে দেখা যায় যে একটা মেয়ে, মানে বাচ্চা, সে পুতুল টুতুল নিয়ে খেলছে, রান্নাবাটি খেলছে, কিন্তু এখানে দেখো হয়তো কোথাও কবিতা নিয়ে আলোচনা হচ্ছে, কেউ গান গাইছেন, আবার কেউ নতুন লেখা নিয়ে কথা বলছেন, কেউ সমাজের সমস্যা নিয়ে ভাবছেন, কেউ বলছেন দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, মেয়েদের শিক্ষার কী হবে, এই সব আর কি। তারপর এই ধরো সমাজের যে পুরনো যে ট্যাবুগুলো, সেগুলোকে কীভাবে ভাঙা যায়, এই প্রশ্নগুলোর মধ্যে দিয়েই কিন্তু বড় হচ্ছেন সরলা। আর তারপরের জীবনে আমরা দেখব প্রশ্ন করার অভ্যাসটা কিন্তু তিনি কখনোই হারাননি। তাই তিনি বিখ্যাত পরিবারের মেয়ে নন, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সরলা দেবীকে যদি শুধু আমরা বলি তিনি ঠাকুর পরিবারের আত্মীয়া ছিলেন, তাহলে কিন্তু তার যে নিজস্ব পরিচয় সেটাই হারিয়ে যাবে, কারণ ইতিহাসে তার গুরুত্ব তার আত্মীয়তার জন্য নয়। তিনি গুরুত্বপূর্ণ কারণ তিনি নিজের কাজ নিজে করেছিলেন, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা তৈরি করেছিলেন, আর সব থেকে বড় কথা, নিজের চিন্তাগুলো প্রকাশ করে থেমে থাকেননি, উদ্যোগ নিয়েছিলেন। আর মানে অনেক ক্ষেত্রেই প্রচলিত যে ধারণাগুলো আছে, ট্যাবুগুলো আছে, সেগুলোকে প্রশ্ন করেছিলেন যে এটা কেন, ওটা তো নাও হতে পারে। আজ আমরা যখন ধরো কারোর সম্বন্ধে কোনো কথা বলি, বলি যে উনি অমুকের মেয়ে, উনি তো অমুকের আত্মীয়া, উনি অমুকের স্ত্রী, তখন একটু থেমে মনে হয় ভাবা দরকার যে মানুষটির নিজের পরিচয়টা কী। সরলা দেবীর ক্ষেত্রে কিন্তু সেই উত্তর খুব স্পষ্ট, তার নামটাই তার জন্য যথেষ্ট। তিনি সরলা দেবী চৌধুরানী, নিজের কাজের জন্য নিজের নাম তৈরি করা একজন মানুষ।

এইভাবে কিন্তু তিনি একটু একটু করে নিজের মতন করে এগোচ্ছিলেন। তো এবার বলি তার পড়াশোনার দিকটা। তিনি পড়াশুনো করেন বেথুন কলেজে ইংরেজি সাহিত্য নিয়ে, আর 1890 সালে বিএ পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। তিনি পদ্মাবতী গোল্ড মেডেল পান। কিন্তু আরও একটা তথ্য এখানে খুব সুন্দর, তার সহপাঠীদের মধ্যেও ছিলেন কিন্তু কামিনী রায়, অবলা বসুর মতন ব্যক্তিত্বরা। একবার ভাবো, একই সময়ে শিক্ষিত বাঙালি মহিলাদের একটা প্রজন্ম তৈরি হচ্ছে, যারা পরবর্তীকালে বাংলার সমাজের নানান ক্ষেত্রে নিজেদের কাজ দিয়ে পরিচিত হবেন। আর তাঁদেরই মধ্যে একজন হলেন এই সরলা দেবী। তিনি শুধু ইংরেজি সাহিত্যেই দক্ষ ছিলেন না, ফরাসি, সংস্কৃত এইসব ভাষাগুলোতেও কিন্তু তার বেশ জ্ঞান ছিল বলে আমরা নানান জায়গায় উল্লেখ পাই। অর্থাৎ তার শিক্ষার পরিধিটা কিন্তু বেশ বিস্তৃত ছিল। সেই সময় একটা মেয়ের উচ্চশিক্ষা এখন মানে একটু যদি আগের দিকের দিকে তাকাও আর কি, সময়ে যত পেছনে যাবে, এখন যদি তুমি বলো যে আমি কলেজে ভর্তি হব, বরং ভর্তি হব না বললেই লোকে একটু বেশি অবাক হবে। কিন্তু যদি ওই সময়টাতে দেখো আর কি, তখন কিন্তু এইটা একটা বিশাল বড় ঘোষণা ছিল। এবং যেসব মেয়েরা বলতো যে আমি কলেজে পড়ব, সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে বাড়িতে একটা বাজ পড়ার মতো পরিবেশ কিন্তু সৃষ্টি হতো। আর ওই আর কি, অর্থাৎ 19 শতকের শেষ ভাগটায় একজন মেয়ের উচ্চ শিক্ষা যে নেওয়ার ব্যাপারটা, এটা সমাজের চোখে একটা বিশাল বিশেষ ঘটনা। আর একজন মেয়ে যখন কৃতিত্বের সঙ্গে পাশ করে, তখন তো সেটা আরোই উত্তেজিত ঘটনা আর কি, কারণ সেটা তার ব্যক্তিগত সাফল্য নয়, সেটা সামাজিক একটা বার্তাও। আর বার্তাটা তো খুব সহজ, যে মেয়েরাও পারে। এই দুটো শব্দই হয়তো সরলা দেবীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো, মানে যে কথাগুলো ছিল সেগুলো। মেয়েরা পারে, মেয়েরা পড়তে পারে, লিখতে পারে, কাজ করতে পারে, সংগঠন তৈরি করতে পারে, আবার নিজের মতামত প্রকাশও করতে পারে, এবং সমাজের জন্য অবশ্যই কাজ করতে পারে। আচ্ছা, তো মহীশূরের মহারানী গার্লস স্কুলে পড়াতেন তিনি। এবার একটু কল্পনা করো, কলকাতা থেকে অনেকটা দূরে একটা শহর, নতুন জায়গা, নতুন মানুষ, আর একজন বাঙালি মহিলা সেখানে গিয়ে শিক্ষকতা করছেন। আজকের দিনে হ্যাঁ, অন্য শহরে আমরা চাকরি করতে যাই, ফোন করি, ভিডিও কল করতে পারি, বাড়ির লোকের সঙ্গে প্রত্যেক দিন যোগাযোগ থাকে, সবথেকে বড় কথা প্রতিদিন

দিনের থেকেও বড় কথা প্রতি মুহূর্তে থাকে, কিন্তু তখন যোগাযোগের মাধ্যম কিন্তু এতটাও সহজ ছিল না। তবু তিনি গিয়েছিলেন, কাজ করেছিলেন, আর এই অভিজ্ঞতাও তার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে থাকলো। তারপর কলম ধরলেন সক্রিয়ভাবে। কলকাতায় ফিরে এসে তার জীবনের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হলো সাহিত্য ও পত্রিকার জগৎ। ভারতী, এই একটা নাম, এটা অবশ্যই আমাদের মনে রাখা দরকার, কারণ সরলা দেবীর জীবনে ভারতী শুধুমাত্র একটা পত্রিকা নয়, এটা ছিল তার চিন্তা প্রকাশের একটা বড় মাধ্যম। তিনি লিখেছেন, সম্পাদনা করেছেন, মা ও বোনের সঙ্গে কাজ করেছেন, পরে আবার এককভাবে সম্পাদনার দায়িত্বও নিয়েছেন। 1899 থেকে 1907 পর্যন্ত তিনি ভারতী পত্রিকার সম্পাদনা করেন। এখন ভাবো, একটা পত্রিকা চালানো মানে কি? শুধুমাত্র নিজের লেখা ছাপা নয়, অন্যের লেখা পড়তে হবে, বাঁচতে হবে, এডিট করতে হবে, সময়ের মধ্যে কাজ করতে হবে, লেখকদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, আর সবথেকে জরুরি যেটা, পত্রিকার একটা দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। অর্থাৎ সরলা দেবী কিন্তু শুধুমাত্র যে একজন লেখিকা ছিলেন তা নয়, তিনি ছিলেন চিন্তার সংগঠক। এবার গল্পে একটা নতুন মোড় আসে। তখন দেশের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট তাড়াতাড়ি বদলাচ্ছে, স্বদেশী ভাবনাগুলো জোরালো হচ্ছে 1905 সালের ওই বঙ্গভঙ্গের সময়টা। তার আগে থেকেই ব্রিটিশ পণ্যের বিরুদ্ধে একটা প্রতিবাদ চলছিল, ধীরে ধীরে সেটা বাড়ছে, দেশীয় পণ্য ব্যবহারের কথা বলা হচ্ছে। তারপর এই সরলা দেবী কিন্তু স্বদেশী ভাবনার সঙ্গে তখন সক্রিয়ভাবে যুক্ত হয়ে পড়লেন। সরকারি সাংস্কৃতিক নথিতেও তাকে স্বদেশী আন্দোলনের গুরুত্বপূর্ণ একজন কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। আর এখানেই আমরা তার জীবনের একটা অসাধারণ দিক দেখতে পাই। তিনি ভাবলেন, দেশপ্রেমটা শুধুমাত্র বক্তৃতায় হবে কেন, দৈনন্দিন জীবনেও তো তার প্রকাশ থাকতে পারে। তুমি কি পড়ছো, কি ব্যবহার করছো, কি কিনছো, কোন শিল্পীকে সমর্থন করছো, এইসব ছোট্ট ছোট্ট সিদ্ধান্তগুলোও তো একটা বৃহত্তর অর্থ বহন করতে পারে, তাই না? 1904 সালে তিনি কলকাতায় প্রতিষ্ঠা করলেন লক্ষ্যের ভাণ্ডার, দেশীয় পণ্য ও হস্তশিল্পকে জনপ্রিয় করার উদ্যোগ, বিশেষ করে মহিলাদের তৈরি জিনিস সামনে নিয়ে আসার চেষ্টা। এখন আমরা মানে একটু হাইজিন মেনটেন করার জন্য, একটু ওই দেশপ্রেম দেখানোর জন্য আমরা বলি যে লোকাল জিনিস কিনবো, দেশীয় শিল্পীদেরকে সমর্থন করব, হ্যান্ডমেড কেক, হ্যান্ডমেড চকলেট বা আদার্স যা যা হ্যান্ডমেড প্রোডাক্ট আছে এগুলো ব্যবহার করব, তাদের কষ্টের মূল্য দেবো। কি এগুলো এখনকার দিনে ভীষণ পরিচিত, কিন্তু ওই টাইমটাতে দাঁড়িয়ে সাধারণ এই ধারণাগুলোকে বাস্তবে কাজে লাগানো কিন্তু এতটা সহজ ছিল না। তার কারণ দেখো, এখন আমরা কোনো এই যে হস্তশিল্প নানান রকমের মেলা হয় বা যে কোনো জায়গায় যখন আমরা যাই তখন আমরা নানান রকম কভার দেখতে পাই, নানা রকম সেলাইয়ের কাজ দেখতে পাই, এই সব জিনিসগুলো তখন মনে করা হতো এগুলো তো নর্মাল ব্যাপার, এগুলো বানানো এমন আর কি। কিন্তু এই যে সৌন্দর্য, যাদের বাড়িতে এখনও সেই ঠাকুমা দিদিমাদের বানানো কিছু কাজ রয়েছে, তারা তো অবশ্যই জানো না সেগুলো কতটা তাদের সময় সামনে আসা দরকার ছিল, তাদের যে এই গুণগুলো, তাদের এই যে এত সুন্দর করে মনের চিন্তাগুলোকে ফুটিয়ে তোলার যে প্রচেষ্টা, সেগুলো কেমন যেন ওই ঠাকুমা দিদিমার ট্রাঙ্কের মধ্যে বন্দী হয়ে গেছে। তো এই উদ্যোগটা কিছুটা হলেও কিন্তু নিয়েছিলেন সরলা দেবী। একটা তো দেশের দিকে চিন্তাভাবনা করেই আর কি, অন্যদিকে মহিলাদেরকে একটু নির্ভরশীল করার জন্য কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছিল। আর সরলা দেবী এই স্বদেশী কাজকে কিন্তু শুধুমাত্র দেশীয় কাপড়ের প্রচারের দিক বলে দেখলে কিন্তু খুব কম বলা হবে, কারণ তিনি যুবকদের শরীরচর্চার দিকেও যথেষ্ট উৎসাহ দিতেন। শরীরচর্চা, লাঠি তরবারি চালানোর মতো প্রশিক্ষণ, নারীদের মধ্যেও শারীরিক সক্ষমতার চর্চা তার কর্মকাণ্ডে কিন্তু দেখা যায়। এইখানে একটা মজার ব্যাপার আছে, আমরা সাধারণত ইতিহাসে সেই সময়ের নারীদের ছবিটা কল্পনা করলে ওই ব্যাপারটা আর কি, শান্ত, ঘোমটা দেওয়া, টুকটুকে একটা ব্যাপার, ঘরের মধ্যে লোক একটা, এরকম ব্যাপার ছবি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু সরলা দেবীর উদ্যোগ সেই ছবিটাকে অনেকটাই কিন্তু বদলে দেয়।
যেন তিনি বল

বলেছেন মেয়েদের শরীরও শক্তিশালী হতে পারে। এখন কিন্তু মেয়েরা আবার ক্যারেটোতে চ্যাম্পিয়ন হচ্ছে, নানান রকম দিকে যাচ্ছে, যেমন বক্সিং, এইসব দিকগুলোতে। তখনকার দিনে এগুলো জাস্ট অধরা স্বপ্ন, কেউ ভাবতেই পারতো না, তো এক্সিকিউট করা তো অনেক পরের কথা। তো এবার বলবো একটা অন্যদিক, বীরাষ্টমী। আর এইখানে কিন্তু একটা অভিনব উদ্যোগ। এই বীরাষ্টমী কি, দুর্গা পূজার যে অষ্টমী সেই সঙ্গে যুক্ত এই আচারকে তিনি এক ধরনের বীরত্ব আর জাতীয় চেতনার সঙ্গে যুক্ত করেছিলেন। সরকারি নথিতেও তার উদ্যোগ হিসেবে বীরাষ্টমী ও শারীরিক প্রশিক্ষণের উল্লেখ আছে। ভাবো তো, একটা উৎসবকে শুধুমাত্র উৎসব হিসেবে না দেখে তার সঙ্গে সামাজিক বার্তা জুড়ে দেওয়া, সংস্কৃতির সঙ্গে আত্মপরিচয়, আত্মপরিচয় শুধু না, তার সঙ্গে আত্মবিশ্বাস, এই সব কিছুর সাথে আবার মিলে আছে স্বদেশ চেতনা। তো এগুলো এক একটা ধাপে ধাপে একসঙ্গে সবটাকে নিয়ে আসা, যেন সেই মা দুর্গা বলে না, দশেতে দশ দিক সামলাচ্ছেন, সরলা দেবী কিন্তু ওই রকমই ছিলেন। শুধুমাত্র তাই না, নিজে জেগে উঠেছেন এমনটা না, নিজে জেগে উঠে বাকিদেরকেও ঘুম থেকে ডেকে ডেকে তুলছেন আর কি। এই যেমন আমি এখন তোমাদের রেডিওয়ে বকবক করতে করতে যদি কেউ ঘুমিয়ে থাকো তাদেরকে জাগিয়ে তুলছি, যদিও সরলা দেবীর ওই সামাজিক জাগরণ চেতনা কোনোটাই আজকের দিনে আমাদের খুব কম দেখা যায়। তো এই এত সুন্দর যে প্রচেষ্টাগুলো তিনি করে গেছেন, আজ সেই গল্পগুলোই বলবো। তার আগে তোমার জন্য রইল একটা গান।

কই একটু কি জেগে উঠলে নাকি আবার ঘুমিয়ে পড়লে যারা ঘুমোচ্ছিলে? আর যাই হোক, আমার মনে হয় আমার বন্ধুরা যারা রেডিও শুনছো তারা এতক্ষণে পুরোপুরি জেগে গেছো, কারণ আজ কথা বলছি সরলা দেবী চৌধুরানীকে নিয়ে। এবার তোমাকে তাঁর জীবনের আরেকটা সুন্দর দিকের কথা বলি আর কি। তিনি দেশাত্মবোধক গানও লিখেছিলেন, 100টি জাতীয়তাবাদী গান নিয়ে তার সংকলন শতগান। এই 100 দেশাত্মবোধক গান সংকলিত হয়ে 1900 সালে প্রকাশিত হয়। একবার ভাবো, ওই যে বললাম দশভুজা, একজন মানুষ একই সঙ্গে লিখছেন, সম্পাদনা করছেন, সংগঠন করছেন, নারীদেরকে নিয়ে কাজ করছেন, স্বদেশি পণ্যের প্রচার করছেন, আবার গানও লিখছেন। কারণ তিনি বুঝেছিলেন গান মানুষের মনে এমনভাবে পৌঁছতে পারে যেভাবে একটা বক্তৃতা সবসময় পারে না। কারণ তুমি নিজেই ভেবে দেখো না, তুমি কোনো সভায় গেলে সেখানে কেউ, ধরো আমি ধরেই নিলাম তিনি কোনো স্বনামধন্য ব্যক্তিত্ব, তিনি খুব ভালো ভালো কিছু কথা বলছেন, তবু যদি ওই মুহূর্তে তোমার মুডটা ঠিক না থাকে, তোমার যদি একটু মন খারাপ থাকে, তোমার কি খুব শুনতে করবে ওই কথাগুলো আর কি? একটু হলেও তো তখন তোমার বোরিং লাগবে, তাই না? কিন্তু যদি একটা গান, সেক্ষেত্রে তার সাথে কিছু, অবশ্যই সামান্য কিছু মিউজিক অ্যারেঞ্জমেন্ট যদি থাকে, সেটাও দেখবে একটা যে কোনো সভার মোড় কিন্তু ঘুরিয়ে দেয়। মানুষ একবার হলেও ঘুরে তাকায়, 2 মিনিট হলেও দাঁড়িয়ে শোনে। তো গান এরকমই একটা জিনিস। এই যেমন গানটা শুনে তোমরা একটু জেগে উঠি, তো ওই আর কি। কোনো গান শুনে এখনও আমরা দেখি যে পুরনো স্মৃতি মনে পড়ে, কোনো গান শুনে মন ভালো হয়ে যায়, কোনো গান শুনে শরীরের মধ্যে একটা শক্তি অনুভূত হয়। তাহলে সেই সময় দেশাত্মবোধক গান কী ভূমিকা নিতে পারে সেটা সহজেই কিন্তু বোঝা যায়। একটা গান একটা সময়, ভাবো কোনো সভায় মানুষ জড়ো হয়েছে, কেউ হাতে পতাকা নিয়ে, কেউ দেশীয় পোশাক পরেছেন, কেউ বক্তৃতা দিচ্ছেন, তারপরে গানটা শুরু হলো, একজন গাইছেন, তারপর আরও কয়েকজন গলা মেলালেন, মানে ওই কোরাস আর কি, তারপর পুরো সভা। একটা গান তখন আর তখন কিন্তু গান নয়, সেটা হয়ে ওঠে সমষ্টিগত অনুভূতির একটা ভাষা। সরলা দেবী এই শক্তিটা কিন্তু বুঝেছিলেন। বন্দে মাতরম আর সরলা দেবী তাঁর জীবনের সঙ্গে বন্দে মাতরমেরও একটা উল্লেখযোগ্য ঘটনা জড়িয়ে আছে। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি সম্মেলনে বন্দে মাতরম গিয়েছিলেন এবং প্রচলিত পাঠের একটি অংশে পরিবর্তন এনে বৃহত্তর ভারতীয় জনসমষ্টিকে বোঝানোর চেষ্টা করেছিলেন দেশপ্রেমকে

প্রকাশ করতে হবে, তাতে তোমার মনে যেটা আছে সেটা তুমি একদম সবার সামনে তুলে ধরো, তবেই তো মানুষ তোমার দেশপ্রেমটাকে উপলব্ধি করতে পারবে, আরও কিছু মানুষের মধ্যে দেশপ্রেম জেগে উঠবে, তাই না? তো এইটাই তো গান মানেই আমাদের কাছে স্মৃতি, সরলাদেবী চৌধুরানী মানেই কিন্তু একটা উদ্যম উদ্যোগ। তো আবার রইল তোমার জন্য তাই একটা সুন্দর গান।

তো এইভাবে এগোতে এগোতে আসলে দেখো, জীবনে সব ক্ষেত্রেই কিন্তু কিছুটা হলেও সঙ্গীর প্রয়োজন হয়। তো যাই হোক, তো এভাবেই এগোতে এগোতে তার সঙ্গে 1905 সালে বিবাহ হয় রামভোজ দত্ত চৌধুরীর সঙ্গে। তিনি ছিলেন পাঞ্জাবের আর্য সমাজের সঙ্গে যুক্ত একজন আইনজীবী এবং হিন্দুস্তান পত্রিকার সম্পাদক। মানে ওই পরিবেশটাই কিন্তু বজায় রইল, যে বললাম জীবনে একটা বন্ধু, একটা সাথী, একটা সময়ের পরে গিয়ে সেই সাথী হয়ে ওঠে শক্তির পরিচয়। তো বিয়ের পরে সরলা দেবীর জীবনের ভৌগোলিক পরিসরটাও অনেকখানি বদলে গেল, কলকাতা থেকে পাঞ্জাব অনেকটাই দূরে আর কি। কিন্তু তার কাজ থামল না, কারণ তার যে চেনাগণ্ডি সেটা তো আর বদলায়নি। তিনি এমনই একজন মানুষ, তিনি তো যেখানে যাবেন সেখানেই নিজের জগৎ তৈরি করে নেবেন, তাই না? বরং

তার নতুন একটা ক্ষেত্র খুলে গেল পাঞ্জাবের মহিলাদের কাছে। সেখানে গিয়ে তিনি কাজ করতে শুরু করলেন, বিশেষ করে পর্দানসীন যে নারীরা ছিলেন তাদের কাছে সবার প্রথমে শিক্ষা পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করা দরকার বলে তার মনে হলো। এখানে নারী শিক্ষার ভাবনাটা আরও বিস্তৃত হয়ে ওঠে। পাঞ্জাবের মহিলাদের কাছে যাওয়া, ভেবে দেখো, একজন শিক্ষিত বাঙালি মহিলা পাঞ্জাবে গিয়ে বলছেন মেয়েদের পড়াশোনা করা দরকার, একটা জায়গা থেকে মানে এতটা দূরে গিয়ে কাজ করতে গেলে কতটা সাহসের প্রয়োজন হয়, যেখানে তিনি তার কাছে কোনো গ্যারেন্টি নেই, কোনো শিওরিটি নেই যে মানুষ সেটাকে কীভাবে নেবে। সেখানে গিয়ে তিনি বলছেন মেয়েদের নিজেদের দক্ষতা বাড়ানো দরকার, এটা শুধু শিক্ষা দেওয়ার কাজ নয়, মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার কাজ, বিশ্বাস অর্জনের কাজ। কারণ কোনো সমাজের ভেতরে পরিবর্তন আনতে হলে প্রথমে সেই সমাজের মানুষের সঙ্গে কথা বলতে হয়, তাদের বন্ধু হয়ে উঠতে হয়। সরলা দেবী সেই কাজটাই করেছিলেন, আর এই কাজ থেকে আরও বড় একটা উদ্যোগের দিকে এগোনো ভারত স্ত্রী মহিলা মণ্ডল। 1910 এলাহাবাদে প্রথম এই সভাটা হয়। এটি ভারতের প্রথম দিককার জাতীয় স্তরের মহিলা সংগঠনগুলোর অন্যতম। এবার বলো তো এটার লক্ষ্য কী ছিল? হ্যাঁ, মহিলাদের শিক্ষা, প্রশিক্ষণ, নৈতিক আর সামাজিক উন্নতি, নিজেদের দক্ষতা তৈরি করা। সংগঠনটি বিভিন্ন শহরে শাখা বিস্তার করে, কলকাতা, বাঁকুড়া, মেদিনীপুর, হাজারিবাগ, এর পাশাপাশি ভারতের অন্য অন্য শহরেও কিন্তু কাজ ছড়িয়ে পড়ে। আর এখানে একটা সুন্দর বিষয় হচ্ছে মহিলাদেরকে বাড়িতে গিয়ে পড়ানো হতো, পড়া লেখা, সেলাই, এমব্রয়ডারি, সঙ্গীত, অর্থাৎ ওই যে তখন বলছিলাম না যে বাক্সবন্ধ হয়ে যে কাজগুলো রয়ে যেত, সেইগুলোকে আরও কী করে ইম্প্রুভ করা যায়, মানুষের কাছে কী করে তুলে ধরা যায়, শুধু তাই না, সেই কাজগুলোর মধ্যে দিয়ে কী করে তাদেরকে আত্মনির্ভর করে তোলা যায়, যিনি যেটাতে দক্ষ আর কি, সেই বিষয়গুলোর ওপর নজর দেওয়া আর কি। আর হচ্ছে নারীদের নিজেদের রাজনৈতিক অধিকার কী, এইটা কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন তিনি তুলে দিয়েছিলেন। 1917 ব্রিটিশ সরকারের কাছে ভারতীয়দের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছিল, সেই সময় নারী শিক্ষার প্রয়োজন নিয়ে প্রতিনিধিত্ব করার উদ্যোগ নেন সরলা দেবী। আর পরে সরোজিনী নাইডুর নেতৃত্বে নারীদের একটি প্রতিনিধি দলের অংশ হিসেবেও তিনি মন্টেগু চেমসফোর্ডের কাছে নারীদের ভোটাধিকারের দাবি তোলেন। মানে এখন যেভাবে আমরা নাচতে নাচতে ভোট দিতে যাই, তখন কিন্তু এসব ছিলই না, মানে ভোট দেবে মেয়েরা, ওদের আবার দরকার কি, এরকম একটা বিষয় ছিল। এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখি নারী শিক্ষা থেকে শুরু করে তিনি পৌঁছে যাচ্ছেন নারী নাগরিক অধিকারের প্রশ্নে, অর্থাৎ মেয়েদেরকে পড়তে দাও থেকে মেয়েদেরকে এবার সিদ্ধান্ত নেওয়ার অধিকারটাও দাও, দুটোর মধ্যে একটা সরাসরি সম্পর্ক কিন্তু আছে। কারণ যে মানুষ পড়তে শেখে সে প্রশ্ন করতে শেখে, আর যে প্রশ্ন করতে শেখে সে নিজের অধিকার নিয়েও প্রশ্ন করতে শেখে। এদিকে পাঞ্জাবেও সরলা দেবীর রাজনৈতিক কর্মকাণ্ডগুলো বেশ সক্রিয় হয়ে ওঠে। সরকারি নথিতে তাকে পাঞ্জাবের স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মী হিসেবে উল্লেখ করা রয়েছে। তিনি মহিলাদের সংগঠিত করেছেন, স্বদেশী পণ্যের প্রচার করেছেন, খদ্দর ব্যবহারে উৎসাহ দিয়েছেন। সরকারি সূত্রে তাকে পাঞ্জাবে প্রথম দিকের এমন মহিলা হিসেবে উল্লেখ করা আছে যিনি খদ্দর শাড়ি পরার উদ্যোগ নেন। এখানে আবার সেই পুরনো কথাটাই ফিরে আসে, পোশাকও কখনো কিন্তু রাজনৈতিক বক্তব্য হয়ে উঠতে পারে। আজ তুমি হয়তো একটা টি শার্ট পরলে নর্মাল, সেটা হয়তো শুধু পোশাক, কিন্তু ধরো কোনো একটা সভায় একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট সবার এক ধরনের পোশাক, এটা তো অবশ্যই একটা প্রতীক, তাই না? তো খদ্দরও কিন্তু ঠিক তখন সেরকমই একটা প্রতীক হয়ে উঠেছিল। এরপর 1919 অমৃতসর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এই ঘটনার প্রতিবাদে সরলা দেবী কিন্তু যথেষ্ট সরব হয়েছিলেন। এই সময়ে তার রাজনৈতিক ভাবনাতেও কিন্তু যথেষ্ট পরিবর্তন আসে, গান্ধীর প্রভাবে তিনি অহিংস পদ্ধতির দিকে আরও বেশি ঝুঁকে পড়েন। এইটা কিন্তু তার জীবনের একটা বেশ গুরুত্বপূর্ণ পরিবর্তন, কারণ আগে তার যে রাজনৈতিক কার্যকলাপ ছিল সেই কর্মকাণ্ডের মধ্যে ছিল অনেক বেশি জাতীয়তাবাদী, কিন্তু পরে আবার তিনি অহিংস আন্দোলনের পথকে কিন্তু গ্রহণ করেছিলেন। অর্থাৎ মানুষ কিন্তু সারা জীবন তার একই মতের মধ্যে আটকে থাকে না,
অভিজ্ঞতা মানুষকে বদলায়, সময়ের ঘটনা মানুষকে ভাবায়।

এবার তোমাকে যেটা ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি তাঁর জীবনের আরও নানান পরতের দিকে, এবং পরতে পরতে সাজানো কিন্তু নানান রকমের তার চেতনার কথা। আর হ্যাঁ, সরলা দেবীর ক্ষেত্রেও কিন্তু সেটাই ঘটেছিল। এইবারে আবার ফিরে আসে ওই মহাত্মা গান্ধীর প্রসঙ্গটা। গান্ধী তার লাহোরের যে বাড়ি ছিল সেখানে এসেছিলেন, তাদের মধ্যে চিঠিপত্রের যোগাযোগও কিন্তু ছিল। গান্ধীর সঙ্গে তার রাজনৈতিক ও ব্যক্তিগত যোগাযোগও যথেষ্ট ছিল। কিন্তু আমি আবারও বলবো, আজকের গল্পের যে মূল বিষয় সেটা কিন্তু অন্য কেউ নন, কারণ সরলা দেবী নিজেই তার একটা নিজের পরিচয় তৈরি করেছিলেন, কারণ তিনি গান্ধীর পরিচয়ে পরিচিত হননি। হ্যাঁ, তিনি হয়তো তার পথ অবলম্বন করেছিলেন, কিন্তু অবশ্যই নিজস্বতা অ্যাপ্লাই করে, নিজের যে কাজ সেটার মধ্যে দিয়েই তিনি পরিচিত ছিলেন। একটা কঠিন সময়, এদিকে তার স্বামী রামভোজ দত্ত চৌধুরী রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে জেলে যান, এই সময়ে সরলা দেবী পত্রিকার কাজ সামলাচ্ছেন একা, হিন্দুস্তান সম্পাদনা করছেন, এমনকি এর ইংরেজি সংস্করণও প্রকাশের একটা উদ্যোগ নিয়ে ফেলেছেন। ভাবো, স্বামী জেলে, রাজনৈতিক পরিস্থিতি মানে মারাত্মক উত্তপ্ত, চারপাশে অনিশ্চয়তা, আর এই সময়ে তিনি নিজের কাজটা একদম দৃঢ়তার সঙ্গে চালিয়ে যাচ্ছেন, এটাই তো তার একটা বড় বৈশিষ্ট্য। তিনি একদম সব দিক সমানভাবে সামলে উঠেছেন, সঙ্গে অবশ্যই নিজেকেও, নিজের দেশটাকেও।

তো এই যুদ্ধ যুদ্ধ যে খেলাটা, সেটা কিন্তু আমরা খেলা বলছি ঠিকই, কিন্তু সেই সময়ের যদি পরিবেশটার কথা একবার ভাবি তাহলে কিন্তু বুঝতে পারবো যে এই যুদ্ধটা কতখানি তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। 1935 সালের দিকে তিনি ধীরে ধীরে জীবন থেকে সরে আসতে শুরু করেন এই সব থেকে। এবার তার জীবনের একটা সম্পূর্ণ অন্যরকম অধ্যায়, আধ্যাত্মিকতার দিকে মন। বিজয়কৃষ্ণ চট্টোপাধ্যায়কে তিনি গুরু হিসেবে গ্রহণ করেন, তার বক্তব্য ও উপদেশগুলো লিখে রাখতেন, পরে সেগুলো আবার বেদবাণী নামে প্রকাশিত হয়। এটা খুব স্বাভাবিক একটা মানবিক পরিবর্তন। জীবনের প্রথম দিকে মানুষ বাইরে ছুটে বেড়ায়, সমাজ বদলাতে চায়, তখন রক্তের একটা জোর থাকে, কাজ করতে চায়, সংগঠন তৈরি করে। আর একটা সময়ের পরে কিন্তু সবাই আমরা নিজের এই ভিতর ঘরের দিকে তাকাই।

আঁকাতে শুরু করি। সরলা দেবীর জীবনেও সে পরিবর্তন কিন্তু এসেছিল, আর তখনই নিজের জীবনের দিকে তিনি ফিরে তাকান এবং লেখেন পাতায় পাতায় জীবনের ঝরা পাতা। নামটা কি সুন্দর, তাই না? জীবনের ঝরে পড়া পাতাগুলো একটা একটা করে স্মৃতি, একটা একটা করে মানুষ, একটা একটা ঘটনা, সাফল্য, ব্যর্থতা, আনন্দ, দুঃখ, রাজনীতি, সাহিত্য, পরিবার, সমাজ, সব মিলিয়ে একটা জীবন। আর এখন এই 150 বছর পরে আমরা তাঁকে নিয়ে গল্প করছি। এটাই কি ইতিহাসের সব থেকে সুন্দর দিক নয়? 150 বছর পর সকালে রেডিওতে আমরা সরলা দেবী চৌধুরানীকে নিয়ে আজ গল্প করলাম। সকাল তো অনেকটাই গড়িয়ে গেছে, মানুষ চলে যায়, কিন্তু কাজ থেকে যায়, ভাবনা থেকে যায়, আর কখনো কখনো একটা জীবন আরেকটা জীবনকে সাহস জুগিয়ে যায়, আরও জীবনের জন্য রাস্তা তৈরি করে দিয়ে যায়। সরলা দেবী সেই রকমই একজন মানুষ, যিনি আজও আমাদের মধ্যে বেঁচে আছেন তার কাজ, তার নৈতিকতার মধ্যে দিয়ে। তাই আমার যুববাণীর বন্ধুদের বলবো, তোমরা অবশ্যই এবার তোমাদের কাজের দিকে এগিয়ে যাও, কারণ দিনটা এখন একদম পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে, একদম ছুটতে হবে এবার সবাইকে। সকলে খুব ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো, আর কানে রেখো যুববাণী। আমি শ্বেতা তোমার সঙ্গে ছিলাম, আবার অন্য কোনো দিন অন্য কোনো আড্ডায় তোমার সঙ্গে আড্ডা হবে, গল্প হবে। আজকের মতন একটা গান শোনাতে টাটা বলবো।

প্রধান গান শুনছেন শিল্পী টুকটুক ভট্টাচার্য। ভবেশ গুপ্তর লেখা গান শুনলেন এবারের গানটির গীতিকার অতনু চক্রবর্তী।

0: এতক্ষণ রাগপ্রধান গান শুনলেন শিল্পী টুকটুক ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।
1: আমি প্রফেসর তুফানকান্তি দোলাই, বিভাগীয় প্রধান, হিমাটোলজি ডিপার্টমেন্ট, নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতাল। থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে মেয়েদের মধ্যে থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। থ্যালাসেমিয়া অসুখ সম্পূর্ণ রকমভাবে প্রতিরোধ করা সম্ভব হয়। বিবাহের পূর্বে HPLC টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন থ্যালাসেমিয়ার বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না।
0: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন আধুনিক গান শিল্পী সুপর্ণা সরকার বন্দ্যোপাধ্যায়। শিল্পীর নিবেদনে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের লেখা আধুনিক গান।

আধুনিক গান শুনছেন শিল্পী সুপর্ণা সরকার বন্দ্যোপাধ্যায়, গীতিকার জটিলেশ্বর মুখোপাধ্যায়।

এতক্ষণ আধুনিক গান শুনলেন শিল্পী সুপর্ণা সরকার বন্দ্যোপাধ্যায়। গানের কথা লিখেছেন জটিলেশ্বর মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: That is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। পশ্চিমবঙ্গের দুটি সহ মোট পাঁচটি বিধানসভা এবং অসমের একটি লোকসভা আসনের উপনির্বাচনে আগামী 6 অক্টোবর ভোট গ্রহণের জন্য আজ বিজ্ঞপ্তি জারির মধ্যে দিয়ে আদর্শ আচরণবিধি বলবৎ হয়েছে। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 16ই সেপ্টেম্বর, 17ই সেপ্টেম্বর জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে, নাম প্রত্যাহারের শেষ দিন 19শে সেপ্টেম্বর, ভোট গণনা করা হবে 9ই অক্টোবর। এদিকে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থীদের খরচ সংক্রান্ত বিষয়ে নজরদারির জন্য নির্বাচন কমিশন আয়কর দপ্তরের আধিকারিক সুধাকর শুক্লাকে ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। আজই তিনি দায়িত্ব গ্রহণ করবেন। রেজিনগর এবং নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা গতকাল সংশ্লিষ্ট জেলা নির্বাচন আধিকারিক, পুলিশ সুপার ও জেলার অন্য আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করেন। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমারও গতকাল নির্বাচনী নির্ঘণ্ট ও আদর্শ আচরণবিধি সহ একাধিক বিষয়ে তাঁর দপ্তরে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক সর্বদলীয় বৈঠকে মিলিত হন। বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে কলকাতা হাইকোর্টের 45তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করলেন। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি হাইকোর্টের 1নম্বর এজলাসে তাকে শপথ বাক্য পাঠ করান। এর আগে বিচারপতি ঘুগে বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন। বিচারপতি সুজয় পাল কলকাতা হাইকোর্টের 44তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ অন্য নিয়মবিধি না মানায় 919টি গেস্ট হাউস বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। ন্যূনতম অগ্নি সুরক্ষা বিধি না মেনে হোটেল ব্যবসা চালিয়ে যাওয়ায় কলকাতা, হাওড়া ও বিধাননগরের এই হোটেল ও অতিথিশালাগুলির লাইসেন্স বাতিল করা হয়েছে। পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত এগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও নবান্ন সূত্রে জানা গেছে। উল্লেখ্য, সম্প্রতি মধ্য কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে অগ্নিকাণ্ডের জেরে বিভিন্ন হোটেল ও অতিথিশালায় অগ্নি সুরক্ষাবিধি পর্যালোচনার জন্য রাজ্য সরকার একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। ওই কমিটির সদস্যরা 962টি হোটেল ও অতিথিশালায় অভিযান চালায়। এরপরে কমিটির তরফে রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা পড়ার পর তা খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মালদার পুতলিতে দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বাল্লিটোলা গ্রামে প্রবল বন্যায় জলে তলিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বছর 32-এর দ্বিজেন মণ্ডল বাড়ি থেকে কিছুটা দূরে থাকা পাটের জাঁক জল থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার সময় বন্যার জলে তলিয়ে যান বলে প্রতিবেশীরা জানিয়েছেন। স্থানীয়রা দেখতে পেয়ে তৎক্ষণাৎ তল্লাশি শুরু করেন। পরে গ্রামবাসীরাই তার দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। খবর দেওয়া হয় ভূতনি থানার পুলিশ ও ব্লক প্রশাসনকে। পুলিশ প্রশাসন বিষয়টি নিয়ে খোঁজ খবর নিতে শুরু করেছে। এদিকে পশ্চিম মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের ওপর আগামী শুক্রবারের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। সেই সঙ্গে দীঘার ওপর বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে 5 জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। তবে আগামীকাল অর্থাৎ 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন। শহর কলকাতায় ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি নিয়েছে কলকাতা পুরসভা। ইতিমধ্যে পুরসভার অন্তর্গত রেল ও মেট্রো স্টেশনে অভিযান চালানো হয়েছে। কোথাও যাতে জল জমে না থাকে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। পুরো ভবনে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুরসভার কমিশনার প্রশাসক স্মিতা পাণ্ডে একথা জানান। তিনি বলেন, এরপর শহরের বস্তি এলাকাগুলিতে অভিযান চালানো হবে। 6নম্বর ওয়ার্ডের অবস্থা উদ্বেগজনক বলে মন্তব্য করে শ্রীমতী পাণ্ডে জানান, রাজ্য সরকার ও কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে এবার বড় মাপের ডেঙ্গু সচেতনতামূলক প্রচার চালানো হবে। এদিকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্য করার লক্ষ্যে নতুন সরকার কাজ করছে বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান। তিনি বাগুইহাটিতে গতকাল বলেন, গত বছর বিধাননগর পুরো এলাকায় আক্রান্তের সংখ্যা ছিল 160, এখনও পর্যন্ত এবছর তা 42।

চব্বিশ পরগনার সাগর গ্রামীণ হাসপাতালে শিশুদের চিকিৎসার জন্য চালু হলো নতুন চাইল্ড স্পেশালিস্ট ইউনিট। এর ফলে সাগর দ্বীপবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডলের উদ্যোগে হাসপাতালে একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হয়েছে। দলীপ ট্রফি ক্রিকেটের ফাইনালে দক্ষিণাঞ্চল আজ পূর্বাঞ্চলের বিরুদ্ধে ছ উইকেটে 242 রান হাতে নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 8 উইকেটে 284 রান করেছে। উল্লেখ, এর আগে পূর্বাঞ্চলের প্রথম ইনিংস শেষ হয় 708 রানে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর বেলা 12:30টায়।

তিন তালে তবলা বাজিয়ে শোনালেন প্রবীর ধারা। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করলেন হিরণময় মিত্র। পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: The Indian Meteorological Department has forecast heavy rainfall over Bihar, Jharkhand, Odisha, West Bengal and parts of Northeast India till tomorrow. The Met Department said thunderstorms and lightning conditions will continue over Uttarakhand, Andhra Pradesh, Tamil Nadu, Puducherry, Karaikal and the Andaman and Nicobar Islands during the next 2 days. In the U.S. Open Tennis, American Ben Shelton and 11th seed Francis Tiafoe have set up a semi-final clash in men's singles. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন ভজন শিল্পী সমহিতা চৌধুরী, সঙ্গীতা চৌধুরী। প্রথমে শুনবেন মীরার ভজন।

মীরার ভজন শুনলেন সঙ্গীতা চৌধুরীর কণ্ঠে, আকাশবাণী কলকাতা। একটু পরে উর্বশী উপস্থাপনায় রোশন মুরারকা।

আধুনিক গান শুনলেন সুপর্ণা সরকার বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখনকার অনুষ্ঠান হিন্দি ছায়াছবির গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন জিদ্দি ছায়াছবি থেকে গীতা দত্ত ও মান্না দের দ্বৈত কণ্ঠে একটি গান।

প্রথমে জিদ্দি ও পরে হাফ টিকেট ছায়া ছবি থেকে শুনলেন গান। ফিল্ম মিউজিক অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 অর্থাৎ আজ থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। চেন্নাইতে দলীপ ট্রফি ক্রিকেটের ফাইনালে পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে 584 রানে এগিয়ে গিয়ে ট্রফি জয় অনেকটাই নিশ্চিত করেছে। ভারত পুরুষদের অনূর্ধ্ব 21 এশিয়া কাপ হকির সেমিফাইনালে পৌঁছেছে। বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজে ভারত আজ শেষ দিনে দুটি সোনা জিতেছে। আসছি বিস্তারিত খবরে। চেন্নাইতে দলীপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের

বিরুদ্ধে 584 রানে এগিয়ে গিয়ে ট্রফি জয় অনেকটাই নিশ্চিত করেছে। আর চতুর্থ দিনে চাপানের বিরতির আগে দক্ষিণাঞ্চল 336 রানে তাদের প্রথম ইনিংস শেষ করে। অধিনায়ক তিলক ভার্মা 99 রান করেছেন। পূর্বাঞ্চলের হয়ে মুকেশ কুমার 3টি উইকেট নেন। মোহাম্মদ শামি, শেখর মোহন, মোহাম্মদ কোয়াইন, কুরেশি 2টি করে উইকেট নিয়েছেন। এরপর পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে

0: উল্লেখ্য, পূর্বাঞ্চল প্রথম ইনিংসে 708 রান করেছিল। চীনের মুখপথে জুনিয়র হকি এশিয়া কাপে ভারতীয় অনূর্ধ্ব 21 পুরুষ হকি দল দুর্দান্ত নৈপুণ্যের পরিচয় দিয়ে সেমিফাইনালে উঠেছে। আজ পুলের শেষ ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত 15-0 গোলের বিশাল ব্যবধানে চীনা তাইপিকে পরাজিত করে পুলের শীর্ষস্থান দখল করে। তিনটি জয় ও একটি ড্রয়ের মাধ্যমে মোট 10 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল ভারত। ভারতীয় দলের অধিনায়ক আনমোল এক্কা এই ম্যাচে একাই 6টি গোল করেছেন। আরিয়ান জেস হ্যাটফিক করেন এবং হরপাল করেন 2টি গোল। প্রাপদীপ সিং, গুরসেবক সিং, অর্জুন সন্তোষ হারকুড়ে এবং অজিত যাদব একটি করে গোল করেছেন। অন্যদিকে জুনিয়র এশিয়া কাপের মহিলা বিভাগে ভারতীয় জুনিয়র মহিলা হকি দল এলিট পুলে তাদের শেষ ম্যাচে আয়োজক চীনের সঙ্গে গোলশূন্য ড্র করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। মাদ্রিদে গতকাল উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে রিয়েল মাদ্রিদ 2-1 গোলে ইন্টার মিলানকে হারিয়ে দিয়েছে। রিয়েলের হয়ে কিলিয়ান এমবাপে এবং ফেদেরিকো ভালভার্দে গোল করেছেন। ইন্টার মিলানের হয়ে কার্লোস আগস্তো গোল করেন। লীগের অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটি 2-0 গোলে এফসি পোর্তোকে হারিয়ে দিয়েছে। অ্যাস্টন ভিলা 3-2 গোলে ক্লাব ব্রাগকে পরাজিত করে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের চ্যাম্পিয়নশিপ রাউন্ড সুপার সিক্সের সূচি পরিবর্তন হয়েছে। আগামীকাল থেকে সুপার সিক্স পর্ব শুরু হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে শুক্রবার থেকে শুরু হবে। ওইদিন ইস্টবেঙ্গল মাঠে ইউনাইটেড এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে 13-র বদলে 14 সেপ্টেম্বর নিজেদের মাঠে মোহনবাগান সুপার জায়ান্ট ইউনাইটেড এসসির মুখোমুখি হচ্ছে। ইউনাইটেড এসসি পরপর দুই ম্যাচের মধ্যে 48 ঘন্টার ব্যবধান রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হল। আহমেদাবাদে বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের তৃতীয় পর্বের চূড়ান্ত দিনে ভারতীয় দল 2টি সোনা ও 4টি ব্রোঞ্জ পদক জয় করেছে। প্যারাঅলিম্পিক চ্যাম্পিয়ন হরবিন্দর সিং এবং বিশ্ব র্যাঙ্কিং 1 নম্বর তারকা শীতল দেবী ভারতের এই জয় নেতৃত্ব দেন। প্যারা কম্পাউন্ড মহিলাদের সিঙ্গলসে সোনা জিতেছেন বিশ্বের 1 নম্বর এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন শীতল দেবী। অন্যদিকে প্যারা রিকার্ভ মিক্সড টিম বিভাগে প্যারাঅলিম্পিক পদকজয়ী হরবিন্দর সিং সতীর্থ ভাবনার সঙ্গে জুটি বেঁধে ভারতকে দ্বিতীয় স্বর্ণপদক এনে দেন। এদিকে প্যারা রিকার্ভ মহিলা সিঙ্গলসের ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ভাবনা 6-0 ব্যবধানে স্বদেশী রাজশ্রী রাঠোরকে পরাজিত করেন। ইউএস ওপেন টেনিসের পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে আমেরিকার বেন শেলটন এবং একাদশ বাছাই ফ্রান্সিস টিয়াফো মুখোমুখি হতে চলেছেন। আজ নিউ ইয়র্কে রোমাঞ্চকর 5 সেটের লড়াইয়ে অষ্টম ম্যাচে শেলটন গতবারের চ্যাম্পিয়ন কার্লোস অ্যালকারাজকে পরাজিত করেন। অন্যদিকে গতরাতে কোয়ার্টার ফাইনাল ম্যাচে অবাছায় অ্যালেক্স মিচেলসনকে হারিয়েছেন টিয়াফো। জাপানের আইচি নাগোয়াতে হতে চলা আসন্ন এশিয়ান গেমসে 13 সদস্যের ভারতীয় মহিলা রাগবি দল অংশ নেবে। এ নিয়ে দ্বিতীয়বার এশিয়ান গেমসে অংশ নেবে ভারতীয় মহিলা দল। সল্টলেকের সাই কমপ্লেক্সের জাতীয় শিবিরে ভারতীয় দল প্রস্তুতি নিচ্ছে। সাই কলকাতার আঞ্চলিক অধিকর্তা শিবানন্দ মিশ্র জানিয়েছেন,
1: and the rugby sevens event team as a national camp who Sai Kolkata mein the team will be departing in 2 weeks time for the participation in the Asian Games.
0: কলকাতায় প্রথম আন্তর্জাতিক ডার্টস প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। 3 দিনের প্রথম ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ওপেন ডার্ট চ্যাম্পিয়নশিপ আগামীকাল শহরের একটি 5-তারা হোটেলে শুরু হবে। ভারত ছাড়াও ফিনল্যান্ড, জাপান, সৌদি আরব, অস্ট্রিয়া থেকে মোট 150 জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে অংশ নেবে। খেলার খবর এ পর্যন্তই।
2: This is the Sanchita channel of Akashbani Kolkata, broadcasting on 297.6 meters corresponding to 1008 kilohertz. And now it's time for the weekly magazine program in English titled Horizon.
3: This is Horizon, the weekly magazine program.

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,700 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন পরিষেবা আগামী বছর শুরু হতে চলেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। L-70 বন্দুকের আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা সহযোগিতার লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। ভারত সৌদি আরবে হুথির জঙ্গিদের হামলার তীব্র নিন্দা করেছে। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আন্তঃবিদ্যালয় বদলির পথ খুলে দিতে আগামীকাল বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে একটি বিল পেশ হতে চলেছে। আহমেদাবাদে বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের তৃতীয় পর্বের শেষ দিনে ভারত মোট 2টি সোনা ও 4টি ব্রোঞ্জ পদক জয় করেছে। চীনের মোক্কোতে জুনিয়র হকি এশিয়া কাপে ভারতীয় অনূর্ধ্ব 21 পুরুষ হকি দল সেমিফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পগুলোর আনুমানিক মোট ব্যয় ধরা হয়েছে 20,700 কোটি টাকারও বেশি। আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। পরে এক সাংবাদিক সম্মেলনে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানার 17টি জেলাকে যুক্ত করে প্রথম 5টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের 14টি জেলা জুড়ে আরও 3টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্র। 10,700 কোটি টাকারও বেশি খরচে নির্মিত হতে চলা এই প্রকল্প 3টি বর্তমান রেল নেটওয়ার্কে প্রায় 656 কিলোমিটার নতুন ট্র্যাক যুক্ত করবে। শ্রী বৈষ্ণব

0: জানান দেশের সমস্ত 7টি ব্যস্ততম রেল করিডোরকে 4 লেন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
1: দিল্লি সে মুম্বাই, মুম্বাই সে চেন্নাই, চেন্নাই সে কলকাতা, কলকাতা সে ওয়াপিস মুম্বাই, ইয়ে হো গিয়া গোল্ডেন কোয়াড্রিলেটারাল। 7 হাই ডেন্সিটি করিডোরস হ্যায়, উন করিডোরস কি 4 লাইনিং কা কাম চল রহা হ্যায়। তো করিব করিব 2000 কিলোমিটার এসে হ্যায় জো অলরেডি 4 লাইনিং হো চুকে হ্যায়।
0: এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন পরিষেবা আগামী বছর শুরু হতে চলেছে।
1: वापिसे सूरत का 100 किलोमीटर का सेक्शन, पहला सेक्शन ओपन करेंगे 2027 में। कंस्ट्रक्शन करीब करीब दिसंबर तक कंप्लीट हो जाएगा और जो ट्रेन बन रही है वो ट्रेन का काम बहुत तेजी से चल रहा है। जो फर्स्ट कोच टेस्टिंग के लिए बन रहा है वो टेस्टिंग का कोच लास्ट वीक बन के रेडी हुआ है और उसको अब पहला टेस्ट होता है उसका स्क्वीज टेस्ट है, उसके बाद में उसका क्लाइमेट टेस्ट होगा, उसके बाद में फर्निशिंग और नेक्स्ट बाकी के कोच बनेंगे। अगले साल मई जून तक ट्रेन पटरी पे आ जाएगी।
0: করিডোরের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে এবং প্রাথমিক পর্যায়ে গুজরাটের সুরাট থেকে ভাপি পর্যন্ত 100 কিলোমিটার দীর্ঘ অংশ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার সম্মত হয়েছে দুই দেশ। বৈঠকে শ্রীলঙ্কার বিমান বাহিনীর আধুনিকীকরণ সহ একাধিক প্রতিরক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
2: It is this spirit of interdependence that shaped India's approach to Sri Lanka as a true Vishwamitra, a trusted global friend. For India and Sri Lanka, holistic maritime security and mutual prosperity are two sides of the same coin. Together, India and Sri Lanka are well positioned to serve as the closest partners in safeguarding peace, security and stability across the Indian Ocean region.
0: এর মধ্যে শ্রীলঙ্কা বিমান বাহিনীর L-70 বিমান বিধ্বংসী বন্দুকের আধুনিকীকরণ, NCC এবং উভয় দেশের জাতীয় প্রতিরক্ষা কলেজের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। শ্রী সিং এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি যৌথভাবে 3টি বেইলি ব্রিজের উদ্বোধন করেছেন। তার দেশের মাটি কখনো ভারতের নিরাপত্তা বিরোধী কাজে ব্যবহৃত হতে দেওয়া হবে না বলে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং ফিলিপিন্সের কৃষি সচিব ফ্রান্সিসকো পি টিউ লরেল আজ নতুন দিল্লিতে 9ম ভারত আসিয়ান কৃষি ও বন সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। এই বৈঠকে প্রতিনিধিরা জলবায়ু সহনশীল কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চাষাবাদ, মাটির স্বাস্থ্য, জলের কার্যকর ব্যবহার, খাদ্য নিরাপত্তা, ফসল কাটার পরবর্তী ব্যবস্থাপনা গঠনে সহযোগিতা জোরদার করার বিষয়ে সম্মত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তার জনসেবামূলক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে বিজেপি চলতি মাসের 17 তারিখ থেকে মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করতে যাচ্ছে। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করেন বিজেপি সভাপতি নীতিন নবীন। তিনি জানান, 2001 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীর এই রাজনৈতিক সফর শুরু হয়েছিল। গত 25 বছর ধরে তিনি জনসেবা থেকে রাষ্ট্রসেবা মন্ত্রে অনুপ্রাণিত হয়ে নিরবচ্ছিন্নভাবে দেশের সেবায় আত্মনিয়োগ করে চলেছেন। এই বিশেষ উপলক্ষকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে এই সেবাধর্মী অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম জড়িয়ে বিনিয়োগ প্রকল্প সংক্রান্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবর সরকার ভুয়ো বলে জানিয়েছে। ওই প্রকল্পে প্রাথমিকভাবে 22,000 টাকা বিনিয়োগে মাসিক 25 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা দেওয়া হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র তথ্য অনুযায়ী তথ্য অনুসন্ধানী শাখা জানিয়েছে এই ভিডিওটি AI নির্মিত। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আন্তঃবিদ্যালয় বদলির পথ উন্মুক্ত করতে আইনি কাঠামো প্রস্তুত করছে রাজ্য সরকার। এই উদ্দেশ্যে আগামীকাল বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে একটি বিল পেশ হতে চলেছে। দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 নামের এই সংশোধনী বিলটি আইনে পরিণত হলে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মীদের মধ্যে বদলি সম্ভব হবে। কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক আজ উত্তরপ্রদেশের বারাণসীতে 9ম জাতীয় পুষ্টি মাসের আনুষ্ঠানিক সূচনা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী যৌথভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
3: सुपोषित बचपन, स्वस्थ मातृत्व और समृद्ध परिवार ही विकसित भारत 2047 के संकल्प की सबसे मजबूत नींव है। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के विजन के अनुरूप 9 सितंबर 2026 से 9वें राष्ट्रीय पोषण माह का शुभारंभ हो रहा है।

0: हर वर्ष यह आयोजन हमें प्रेरित करता है कि हम पोषण के प्रति निरंतर जागरूक रहें और इसे अपनी नियमित दिनचर्या का हिस्सा बनाएं। इस वर्ष पोषण माह का हमारा संकल्प है हमारी आंगनवाड़ी हमारी जिम्मेदारी, जिसमें हमारा विशेष ध्यान विविधतापूर्ण और प्रोटीन युक्त आहार, आंगनवाड़ी केंद्रों पर ताजा गर्म पौष्टिक भोजन, ECCE और गर्भवती व धात्री माताओं की समग्र देखभाल पर केंद्रित रहेगा।
1: 35 টন ত্রাণ ও উদ্ধার সরঞ্জাম নিয়ে ভারতীয় বিমানবাহিনীর অষ্টম উড়ান নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছে। সামাজিক মাধ্যমে পোস্টে বিদেশ মন্ত্রক জানিয়েছে এর মধ্যে রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF সরঞ্জাম, ফরেন্সিক পরীক্ষার জন্য ব্যবহৃত সামগ্রী ইত্যাদি। সৌদি আরবের অসামরিক অর্থনৈতিক কেন্দ্রগুলি লক্ষ্য করে হুথি হামলার তীব্র নিন্দা করেছে ভারত। সৌদি আরবের সাম্প্রতিক এই হামলার বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি স্পষ্ট জানান, এই ধরনের আক্রমণ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিঘ্নিত করার পাশাপাশি বাবেল মন্দেব প্রণালীতে অবাধ নৌ চলাচলের স্বাধীনতাকে বিপদের মুখে ফেলে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি আন্তর্জাতিক সামুদ্রিক পথ সুরক্ষিত রাখার উপর জোর দিয়েছে ভারত। আহমেদাবাদে আয়োজিত বিশ্ব তীরন্দাজি প্যারা সিরিজের তৃতীয় পর্বের শেষ দিনে ভারত মোট 2টি সোনা ও 4টি ব্রোঞ্জ পদক জয় করেছে। প্যারা অলিম্পিয়ান হরবিন্দর সিং এবং বিশ্বের 1 নম্বর শীতল দেবী ভারতকে এই সাফল্য এনে দেন। নাটকীয় শুট অফে সোনা জেতেন শীতল দেবী। অন্যদিকে রিকার্ভ মিশ্র দলগত বিভাগে হরবিন্দর ও ভাবনা জুটিও সোনা ছিনিয়ে নেন। এছাড়া ভাবনা, সরিতা এবং তোমান কুমার বিভিন্ন বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেন। চেন্নাইতে দলীপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে 584 রানে এগিয়ে গিয়ে ট্রফি জয় অনেকটাই নিশ্চিত করেছে। আর চতুর্থ দিনে চাপানের বিরতির আগে দক্ষিণাঞ্চল 336 রানে তাদের প্রথম ইনিংস শেষ করে। চীনের মোকপোতে জুনিয়র হকি এশিয়া কাপে ভারতীয় অনূর্ধ্ব 21 পুরুষ হকি দল দুর্দান্ত নৈপুণ্যের পরিচয় দিয়ে সেমিফাইনালে উঠেছে। আজ পুল এর শেষ ম্যাচে 5 বারের চ্যাম্পিয়ন ভারত 15-0 গোলের বিশাল ব্যবধানে চীনা তাইপেইকে পরাজিত করে পুলের শীর্ষস্থান দখল করেছে। 3টি জয় ও 1টি ড্রয়ের মাধ্যমে মোট 10 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল ভারত। ভারতীয় দলের অধিনায়ক আনমোল এক্কা এই ম্যাচে একাই 2টি গোল করেন। অন্যদিকে জুনিয়র এশিয়া কাপের মহিলা বিভাগে ভারতীয় জুনিয়র মহিলা হকি দল এলিট পুলের তাদের শেষ ম্যাচে আয়োজক চীনের সঙ্গে গোলশূন্য ড্র করে কোয়ার্টার ফাইনালে স্থান করে নিয়েছে। আগামী বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারত তাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,700 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। ভারত সৌদি আরবে হুথির জঙ্গিদের হামলার তীব্র নিন্দা করেছে। খবর শেষ হলো এর।
2: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে আশুতোষ মিশ্র। मुख्य समाचार। भारत और श्रीलंका ने L-70 तोपों में सुधार और दोनों देशों के बीच रक्षा सहयोग पर समझौता ज्ञापनों पर हस्ताक्षर किए। कोलंबो ने भरोसा दिलाया कि वह कभी भी अपनी धरती का इस्तेमाल नई दिल्ली के सुरक्षा हितों के खिलाफ नहीं होने देगा। भारत ने सऊदी अरब में हुती विद्रोहियों के हमलों की निंदा की, कहा ऐसे हमले बाब अल मंदेब जलडमरू मध्य में आवाजाही के लिए खतरा। अमरीका ईरान संघर्ष में तीव्र तनाव, दोनों पक्षों ने सैन्य ठिकानों और वाणिज्यिक जहाजों पर हमले की जानकारी दी। और अहमदाबाद में विश्व तीरंदाजी पैरा श्रृंखला के तीसरे चरण में भारत ने 4 स्वर्ण पदक सहित 15 पदक जीतकर अपना अभियान समाप्त किया। अब समाचार विस्तार से। रक्षा मंत्री राजनाथ सिंह ने आज श्रीलंका के कोलंबो में राष्ट्रपति अनुर कुमार दिसानायके से मुलाकात की और भारत श्रीलंका के बीच बहुआयामी साझेदारी पर चर्चा की। इस दौरान दोनों पक्षों ने पुष्टि की कि भारत और श्रीलंका क्षेत्र की सुरक्षा, शांति और समृद्धि सुनिश्चित करने के लिए संयुक्त रूप से काम करते रहेंगे। दोनों पक्षों ने श्रीलंकाई वायुसेना के लिए L-70 तोपों में सुधार और दोनों देशों के राष्ट्रीय कैडेट कोर और राष्ट्रीय रक्षा महाविद्यालयों के बीच सहयोग पर समझौता ज्ञापनों का भी आदान प्रदान किया। इसके अलावा भारतीय रक्षा बलों द्वारा निर्मित 3 बेली पुलों का भी वर्चुअल माध्यम से उद्घाटन किया गया। बैठक के दौरान राष्ट्रपति दिसानायके ने दोहराया कि श्रीलंका कभी भी अपनी धरती का इस्तेमाल भारत के सुरक्षा हितों के खिलाफ किसी भी गतिविधि के लिए नहीं होने देगा। उन्होंने चक्रवात दित्या के दौरान सागर बंधु अभियान के तहत भारत की

এবারে শুনবেন অমল পালেকার ও বিদ্যা সিনহা অভিনীত ছোটি সি বাত ছায়াছবি থেকে আশা ভোঁসলে ও ইয়েশু দাসের দ্বৈত কণ্ঠে একটি গান।

শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারে শুনবেন অমল পালেকার ও জারিনা ওয়াহাব অভিনীত চিৎচোর ছায়াছবি থেকে একটি গান, যশু দাস ও হেমলতার দ্বৈত কণ্ঠে।

0: শুনছেন অমল পালেকার অভিনীত ছায়াছবির গান। এবারের গানটি শুনবেন অমল পালেকার ও জারিনা ওয়াহাবের অভিনীত ঘরন্দা ছায়াছবি থেকে ভূপিন্দার ও রুনা লায়লার দ্বৈত কণ্ঠে একটি গান।
1: दीवाना
2: एक दीवाना शहर में
1: एक दीवाना नहीं एक दीवानी भी
2: दो दीवाने शहर में।

এবারে শুনবেন অমল পালেকার ও বিন্দিয়া গোস্বামী অভিনীত গোলমাল ছায়াছবির কয়েকটি গান। প্রথম গানটির শিল্পী কিশোর কুমার।

হিন্দি ছায়া ছবির গানের অনুষ্ঠানে। এবারে শুনবেন অমল পালেকার ও টিনা মুনিম অভিনীত বাতো বাতো মে ছায়া ছবির গান। প্রথম গানটি শিল্পী কিশোর কুমার ও আশা ভোঁসলে।

সব শেষে শুনবেন অমল পালেকার ও স্বরূপ সম্পাত অভিনীত নরম গরম ছায়াছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে এই গানটি।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বাধিক পরিমাণে ৯৫%, সর্বনিম্ন ৬৮%। গতকাল রাত ৮:৩০ থেকে আজ রাত ৮:৩০ পর্যন্ত বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যান, তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, ৯/৯/২০২৬ থেকে ১১/৯/২০২৬ পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের উপকূলবর্তী ও উপকূল থেকে দূরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে বাতাস এবং মাঝে মাঝে বেড়ে ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ ঝোড়ো আবহাওয়া বিরাজ করার প্রবল সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের ৯ই সেপ্টেম্বর ২০২৬ থেকে ১১ই সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের উপকূলবর্তী ও উপকূল থেকে দূরে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

এখন 10ই সেপ্টেম্বর 2026 বৃহস্পতিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাষিত শুনবেন রামায়ণ থেকে পাঠ, 6টা 5 মিনিটে সঙ্গীতাঞ্জলি, 6টা 30 মিনিটে আজকের চাষবাস, কৃষি সুপারিশ,

উপস্থাপনায় সুব্রত চক্রবর্তী। ছটা চল্লিশ মিনিটে আপনার স্বাস্থ্য। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস, জীবনকে একটা সুযোগ, বলেছেন ডাক্তার সৌভিক দুবে। ছটা পঁয়তাল্লিশ মিনিটে প্রাত্যহিকে, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও সম্মান দাস। সাতটা পঁয়তাল্লিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সৌমি ভট্টাচার্য। আটটায় জানা অজানা, দক্ষিণ ভারতে গণিতের প্রসার, এ বিষয়ে বলেছেন ডক্টর তপেন্দ্র কুমার পাল। শুনবেন প্রথম পর্ব। আটটা পাঁচ মিনিটে নজরুল গীতি শিল্পী প্রিয়াঙ্কা দত্ত। আটটা কুড়ি মিনিটে উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সঞ্জয় মোদকের সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। শুনবেন দ্বিতীয় পর্ব। আটটা তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শুভ ঘোষ। নটায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। নটা পঁচিশ মিনিটে জেলার চিঠি, কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। নটা তিরিশ মিনিটে গানে গানের পরবর্তী অংশ। দশটায় গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। এগারোটায় যুববাণীর অনুষ্ঠান চলতে চলতে, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও সায়নী মজুমদার। বারোটায় রজনীকান্তের গান শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বারোটা পনেরো মিনিটে লোকগীতি শিল্পী সমহিতা ভট্টাচার্য। বারোটা তেত্রিশ মিনিটে গ্রামীণ যুবাদের অনুষ্ঠান জীবনের জলছবি। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। একটায় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। একটা পঁয়তাল্লিশ মিনিটে মহিলা মহল, উপস্থাপনায় উমা মৈত্র। বায়োস্কোপের গল্প, অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। দুটো তিরিশ মিনিটে আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। অ্যাডভেঞ্চার স্পোর্টস, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। পাঁচটা তিরিশ মিনিটে বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ে আলোচনা, অংশগ্রহণে মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের শিক্ষক বাণীপদ ভট্টাচার্য ও দুই শিক্ষার্থী। ছটা পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, শুনবে লোকগীতি পরিবেশনে সীতারানী হাঁসদা ও সহশিল্পীবৃন্দ। ছটা পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, সাহিত্য উন্নতি পর্ষদের ভূমিকা প্রসঙ্গে অরুণ কুমার সরেনের সাক্ষাৎকার, শুনবেন প্রথম পর্ব। এরপর লোকগীতি পরিবেশনে সরোজিনী হাঁসদা ও সহশিল্পীবৃন্দ। ছটা চল্লিশ মিনিটে কিষাণ বাণী, বায়োগ্যাস, এ বিষয়ে ললিত আগরওয়ালের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সাতটা দশ মিনিটে রামায়ণ গান, পরিবেশনায় প্রেমানন্দ দে সরকার। সাতটা ত্রিশ মিনিটে সমীক্ষা, আটটায় অনুরোধের আসর। আটটা পঁচিশ মিনিটে অন্বেষা, প্রথমে বিজ্ঞানের খবর, এরপরে আবহাওয়া পরিবর্তন ও মানুষের সুরক্ষা, এ বিষয়ে দেবজ্যোতি চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানুষ প্রতিম দাস। আটটা পঞ্চাশ মিনিটে বিধানসভা পর্যালোচনা। নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী অরিন্দম চক্রবর্তী। নটা তিরিশ মিনিটে নাটক নাইন আপ, রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায়, প্রযোজনা সরল গুহ। দশটায় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শ্রবণে স্বাস্থ্য, প্রথমে আত্মহত্যা প্রতিরোধ কোন পথে, পরে প্রাথমিক চিকিৎসার গুরুত্ব। দশটা তিরিশ মিনিটে অতুল প্রসাদের গান শিল্পী সৌমি ভট্টাচার্য। দশটা পঁয়তাল্লিশ মিনিটে রজনীকান্তের গান শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এগারোটা দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল শিল্পী শিরীন সেনগুপ্ত, পরে বাঁশি শিল্পী সরজিৎ গোপাল গুহ।

এবারে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত এ কানন। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অরিন্দম গঙ্গোপাধ্যায়। 6:35 রামচরিত মানস, শুনবেন 229তম পর্ব। 6:45 রজনীকান্তের গান, শিল্পী সৌমী ভট্টাচার্য। 7:10 যুবানীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সুইটি প্রামাণিক। 8:30 নজরুল গীতি, শিল্পী প্রিয়াঙ্কা দত্ত। 8:45 দ্বিজেন্দ্র গীতি, শিল্পী তন্দ্রা পাল। 9:00 রজনীকান্তের গান, শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। 9:10 রাজধারা, উপস্থাপনায় জ্যোতি প্রসাদ। 10:15 আঞ্জুমান।

উপস্থাপনায় সাইস্তা নাজ, 11টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, দুপুর 12টায় সুরভি, উপস্থাপনায় জ্যোতি প্রসাদ, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী অরিন্দম চক্রবর্তী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রজনীকান্তের গান, শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, 5:20 উর্বশী, উপস্থাপনায় দেবিকা গুপ্তা, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, বলবেন দেবিকা গুপ্তা, 6:30 গুল গুলশান, 7:10 দ্বিজেন্দ্র গীতি, শিল্পী তন্দ্রা পাল, 7:30 দর্পণ শুনবেন নিউজ অন এআইআর অ্যাপে, 7:30 দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত মহিলা এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2026 প্রথম সেমিফাইনালের দ্বিভাষিক ধারাবিবরণী রিলে করে শোনানো হবে। 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, 11:10 হিন্দি ছায়াছবির গান শুনলেন। 10 সেপ্টেম্বর 2026 বৃহস্পতিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান পরিচিতি 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে প্রচারিত আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:10 মিনিট। জয় হিন্দ।